গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি। এবং সবার জন্য অনেক বেশি ভালোবাসা যারা একদম সকাল থেকে হাজির হয়ে গেছেন আমাকে শুনতে। তো আমি আরজে তানহা চলে এসেছি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বুধবার, আবার মাঝে মাঝে বৃহস্পতিবারও আসি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন এবং আমাকে শুনতে ভালোবাসেন। চাইলে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন বা আমার সাথে গল্প করতে পারেন, গল্প পাঠাতে পারেন বা যে কোনো মনে দুঃখ শেয়ার করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকে কিন্তু গল্প একটু কমই করব, কারণ প্রতিদিনই তো অনেক অনেক গল্প করি, অনেক স্টোরি স্টোরি মজার মজার ইনফরমেশন শেয়ার করি, কিন্তু আমি দেখেছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে রেসপন্স করেন না। তো আমি আজকে একটু রাগ করেছি, মানে আজকে একটু কম কম কথা বলবো, দেখি আপনারা আমাকে কথা বলাতে পারেন কিনা, মানে গল্প আপনাদের গল্প পড়ে পড়ে যদি একটু কথা বেশি বলি, ঠিক আছে? তো গল্প পাঠাতে থাকুন এবং আমি একটু ব্রেক নিব, গান শুনবো। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গান আছে, তো এই সেই গানগুলো শুনবো এবং আড্ডা দিব, গল্প করবো, তবে একটু কম কম, ঠিক আছে? তো চলুন গান শুনে আসি, গান শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ।